0: তাহলে আমি কি এলাকা কাজ ঘাটলেছি মিংসে চালো?
1: আউশেন বাবা লয়
0: হ্যাঁ সেনে বলো না মান।
1: ওনা ফিলিপ নভেলা কাছা
0: হ্যাঁ হ্যাঁ
1: নিকোম্বেলা জিটু মাম্বনি লোক আগুতি গোসি নিমকোমিসা কাওয়ানো গান নিয়ামকেলা নিকোস কাজামি না লিন্দা শাইসো বাবা জোডি মাশুবেলি আই তান্দামেল মামানে লেনা গাব্রিয়েল জুলিও নভেলা ক্রিমিল দুকুমা ইওমানি কেরন কোন্তো এলি এর্নেস্টো মানজিনি Felix Mazondo ni hinkwavo yingise ti varhandzi lavantu vake nkamaolo khani mama
0: khani mama ave muyingiseti wa hina ku sukela ka xisanu ba novele hi ta vuyamukela mun'wana ka siku ve hi chaya tinsimu letimbirhi. Hallo, hi bula na mani?
2: Krimil Dukhumayo kusukela ko ka misava ximbutsu ka malehisi.
0: Hoya hoya
2: enkomo madani
0: a risimu navela ku lisa
2: kati a nga ve mani kumbe a nga ve njhala ko se DJ Frank Mabermuda loko a ku kasimina ni ta mi kuma kwini wa ku tsakisa xitshungu xana ke ni la ku bisa wena xikathula ni teke ni ku wa wena Julu Novela Philip Novela tlhelweni na mamani n'wanhlayiso layana Elie Zandamela Complex Roger mamani Lena Gabriel Maria Angel Kanguleleni Francisco Mondlani Barendo Limpopo Zungeni na Ernesto Mozinho na Petinho Dzimba Kamalesi xikan'we na Arlindo Mate Koleya na Barda Albertadi Kandaveni vanhu hinkwavo lava loko va nitwa va pfuki va bayikathula va dziviza a wu xika leti khani mama
0: chao chao
2: chao chao.